0: ছোন না কচুলি আমরা খালে বেশি তো না মারা কাপ নিচে চিমি নে মরম মানে ও না ওই মাই হাত আপু আমি ছোনা কো সাইলেন্স আওয়ারা
1: থিংক ওয়াই নিউ আনো এটা নি ইনো সিভিলান ওয়ারা মায়া কলাপ
0: মে এ চিংকে সিভিল ওয়ারা মে ওকে সিভিল ওয়ারা বৃষ্টি ওয়া কে মোয়ারা কলান্তে আনি মা কলান্তে কে না বুঝে মা কে চে পো ভে ভে ভে মাঝে কে নোনা ওরে মা কোরা ওরে ওয়া ফামেন কে হি মাঙ্কে
2: না হ থামালানে মা রোজালিনা tiola ntamwene Maria Fazenda ni anamiwa mwahandru halahu olelo wanyuwano ozambezia no ni kwelaka othari hela miteko ihasa olelo wopacherani wa ekopela yomokone wa Msambiki.
3: Radio Msambiki, Zambezia.